0: মিয়তি ফাইপে অ্যাপ বিল তক গারা জুমলা দদু ফাইপে অ্যাপ ট্রান্সফার কল্লা দেঙ্গা মহুরিহা বিল তক ফ্যাসা দক্কা নিম্মা লম্বি ফোন ফেং গ্যাস আদি মিডিয়া নেট বিলকস দেখকেনে রিলোড রাস্টাস নুনি ডেটা পেকস নেগে নেগে মি হাম ডিজিটাল ওয়ালেটে দেনে মাস দেবাওয়ারু বিল নু দেখি গেং লারিয়া ভীনুয়ে নেঙ্গি গেং উলেক নুজেনে হুরিয়া ডিজিটাল পেমেন্ট তক ফাইপে মা ফাই
1: We program Gami Genestini, Novelty Printers and Publishers Private Limited on Shai Kofava, Abdo Faruk Hasan Liu Vafava, Suar Gevantaviri Diha Bekalung, Mi Fotogavadionta, Hushal Adini, Rugiya Vafira.
2: Divehi FM, Divehi Nayaku. Nuwadiha 1 MHz.
3: Nuwadiha 1 MHz. Divehi FM.

0: Viral Vibe. Viral Vibe.
1: দুনিয়ায় একই গাউন থেকে প্রাইমারি স্কুল থাকা একুয়ের কামা গুলে ফিলাওয়ার তার নাগে দিন মাসা গ্রাজুয়েশন হাফলা থাকা বেনু করে মঙ্গান ব্রুনো মাসকে কাউন্টন মি মিলাবা দেমি হতি।

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন্না রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদাড়ুয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুন আল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি বাডাগিত নেভি সিটিয়েন হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদাড়ুয়ে দেভিয়ে ফহে ইতুর একলেগে ফাণ কোফাইস করাবা বিদাড়ুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কালেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকতা গাবুল করে বিতোয়ে তিমং কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কালাঙ্গে গন্দেবা বিদাড়ুয়ামে তি মামিউঙ্গে গাতাম তিমং কালেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তি বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগুকফাণে নুয়াতা এবামিহুন দুগুবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদুকফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদুগুদুরে ফুলুগাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডাগন্নামন জহিবাটাগাতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাবা ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু কোরাবানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগ্গা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দিবেহি এফএম, দিবেহীন নায়ক।
1: নদী একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: মুভি মোড, মুভি মুড, মুভি মুড। আসসালামু আলাইকুম, নদী কে মেঘাহাজ দিবেহি এফএম গে মেহায় হুন তেরে নবরম উফাভরি বর বাজ রোত কোলকং গে দে ওগন মে কুরিয়া গেন্দা মুভি মুড গে মুলিং আ শো একা কি গনি কাস ওগন মিজনা মে বদল কলি হুন তেরিনা দে মুভি মুড মি সিলসিলা গে শো তো গ মিহার বর গিনা ফরা তকুন ওগন মে মি কুরিমত কুরা টেস্টং হোদা নতিজা তা ওগন মে গে হুন তেরিনে সিঙ্গল ওয়ানি কমে হফতা কোস ওগন মে গে মুভি মুড মি সিলসিলা গে শো এগ ইব বাভরি ভে কমিস মি মেহমানক দেন এ মেহমানক এম মে কামদা ফিল্ম গে ওয়াকে দক্কালানি ফিল্ম গে ওয়াকে দক্কালুম গে তুরুং এ মেহমানক ফিল্ম ইঙ্গে মিম বর বালালাম মিস মিজু এ বকুড় কুড় টেস্ট কোল্লাম শো গে তে এগ দেন এ সওয়াল তাকা জবাব দেবে মিম বর রাঙ্গল বেজে কাম বন্যা এগ মানে কি বর ফরিতে এম মে কামদা ফিল্ম দেন বাই ফরাত কো বর ফরিতে আনি বাই ফরাত কো এম মে এম মে ফরিতে কো শিন নুন দানি তেহনে মে সম কমমে বাবেরি এবে সম এম মে কামদা ফিল্ম গে গতু গো হোয়া ফিল্ম গে ওয়াহা কাগুন শো গে তে এগ মে দক্কালানি আগুন হিতং এম মে কামদা ফিল্ম কি দেন হাম বর রটে হি হুরি হা গতু কো মে বর গ্যা ফিল্ম কাওয়ানি হে মে ফিল্ম গে ওয়াহা দক্কালান মি হফতা গমন নাকি গ মুভি মুড গে মি শো গ মে বাবেরনি দিবে এফএম গে শো তকু গ হাম বর গিনা ইবে আডে আগুনিং গে হাম বর গ্যাং এ হুনতেরি গ তো গফা কুরেবে এ হুনতেরি আদে নাহু আগমন নাকি গ মি হফতা গ মুভি মুড গ বাবেরওয়ানি নাহু
3: ভাবা
2: ভাবা ভাবা মারহাবা আইগে
3: ইয়া থ্যাংক ইউ
2: উফা বেজে বদলি আদি আলা মিগোতা মি বদলি আবা দিস ফোন নহু আবাহক দেখে ফোন ইয়া দর নহু ইয়া আদি আলা
3: দো মিগোতা
2: আদি আলা মি বদলি ভাবা উফা বেজে বদলি
3: নহু সরম উফা বেজে
2: ইয়া নহু দে মিজুমিং মি শো গে তেরেগা মি দক্কনি ফিল্ম গে ওয়াহক দে নহু ওং এম মে কাম দা ফিল্ম গে ওয়াহক দক্কানি গে কি আবার কা সু ফিল্ম তবালা মি হেতি কি আবার কা ফিল্ম তবালা শাগুরি কাং হুন না মি হেতি
3: No, then I have a Hindi film and I'm going to bala or endo. Rigiti him, Tangoleka Lobi game, film to our balande. Film of bala or me and now okay though.
2: But an ishki film that you know that you
3: don't know ishki me and okay.
2: I'm a tikang and get the idea, lavataku bala him sahamane, kangwara rangla sabi to an ahuge, choice takugama, adia hi laugh and ishki can echo the game.
3: Yeah.
2: Amy, my movie mood got me, I do film and nagam for a set me dini, and ahu and emme come da film and go to Gawaka da kalam, kum film and nagan.
3: Kabir Singh.
2: Kabir Singh. Koba, so me film game me khas.

0: হামাকাশওয়ারুং তিমাং কথুল কুরমাট্টাকা তিবাগ আই তিমানায়া দিমা দিক কুরিয়াস তিবা কথুল কুরমাট্টাকা তিমাঙ্গে আই তিবায়া দিমা দিক কুরাণে মিহ কমগা তিমান্নামে হামাকাশওয়ারুং আলম থাউগে বেরি আল্লাহ দেখে তিমাম বিরুগন্নামে
1: দিবেহি এফ এম দিবেহীন নায়ক নদী একে মেগাহার্টস
2: আলিনোর